0: มาเมื่อวันที่ยี่สิบสองเนี่ยเราเนี่ยจะทำเนี่ยเราเนี่ยมาเราไม่เอาเลยที่จะทำเนี่ยเราเนี่ยมาเราไม่เอาเลยที่จะทำเนี่ยเราเนี่ยมาเราไม่เอาเลยที่จะทำเนี่ยเราเนี่ยมาเราไม่เอาเลยที่จะทำเนี่ยเราเนี่ยมาเราไม่เอาเลยที่จะทำเนี่ยเราเนี่ยมาเราไม่เอาเลยที่จะทำเนี่ยเราเนี่ยมาเราไม่เอาเลยที่จะทำเนี่ยเราเนี่ยมาเราไม่เอาเลยที่จะทำเนี่ยเราเนี่ยมาเราไม่เอาเลยที่จะทำเนี่ยเราเนี่ยมาเราไม่เอาเลยที่จะทำเนี่ยเราเน mo yo ke la biete wala po la mete mo
1: bo le diang do tumo bala be pere ya
0: ya nyen ka dan ye da ye la de jene do mo ando ye ka ma ya la ti ke war ga wa ye we mo yo ni ya hendo me ya
1: eh
0: wala go ke mo do po ka mo be
1: ni
0: ko ne ja ba ki ye ko ja ba ti no ti ya mo ya mo ro go pa ando ya la ma mi lo ko ye ko
1: yes
0: e me ka ye ni ya ne ko ma ti ye ni ni ni
1: Alright, we're going to get an Edda. Hello?
2: Hello?
1: How are you?
2: Yeah, I'm Oscar, you know, and Brian.
1: Brian, for you.
2: This is me, all right?
1: Hmm.
2: I mean, you're bad, but I'm going to be in the deal with your happy boy, right?
1: Hmm.
2: I don't really know what my people want to get to you.
1: Hmm.
2: Every time I'm going to get to you, I'm going to get to you, I'm going to get to you.
1: Okay.
3: Hello, Apple, man.
1: Hello,
2: kita minta mai.
1: Yes.
2: Anak-anak kalau dah fikir mau punya cap yang ini, ambil dia sahaja. Yang kau ambil itu kerja di, di jangan di lirah. Kan terkira rumpun yang gurih, jadi sulit. Kalau saya yang ini mal, dan biar ngah, anak bina gamblas ni mana?
1: Okay.
2: Yang besar lah ini sama dengan yang follow ngapa? Ada di sini ber, nukul megang sedang merespon.
1: Now, I'll give you a little bit of a kipale wamar wuri ken ganka kenyo actually gima wan wano yilo gany ene gima mero wek mero baba ayuni tao mo gokcha wkene pe cha ewini kekan meri yini tiyebe cha me piyar ni mikira wini dan wai keren ke tambe le pe tiyar poro ejo ke do jego wapo mi tiyar in the free TV, you know, kind of take a ping. Come on, really, oh, but run the bago. But definitely, more me for you, but they can't take you money. When you take a jemmy, every one of you can jemmy campaign. And then, kill what you pay me, Jane, you lay can. Down, bring you the pole. We are dealing my own gate. I don't want to get the label. Could do I work to me? Well, give me the other one. I'm going to be free to be on shower.
3: Kujumokati kiyuman Obedu tampalu tichi kilu loch merwedi yuman Obedu tampalu wa kiyubmenu wako tam Kipia boru ya boru tonne ate Rapa fama kupepi doa lobo
4: Kifaru kat ewe lupi ilo shodi mimi
5: Naja Kuna ngeye wane kaba abike kukori ma
4: Kanda lupi ngosye imi Kaya kuni ne wajan wajan ba
5: Kaya kitere kwa mokari ya